0: হয় হয় হয়
1: হয় হয়
0: খাওয়ার ফ্রিজ রয়েছে।
1: Those callbacks disconnected some.
0: Copy, so far.
1: That's all copy so far, just go for it, Wilson.